0: करण फावन हिंदुस्तान रेडियो के सुबह के भजन कार्यक्रम यहाँ से समाप्त होता है। रिक्लाम चलेगा न्यूज ब्रेक, उसके बाद हम आपसे फिर मिलूंगा। दोस्तों आप सभी को मालूम हो जाए कि बॉलीवुड का मशहूर एक्टर नाना पाटेकर का मृत्यु हो गया है, ये भी कल रात्रि में। और जब आज अक्टूबर के 8 तारीख है तो हिंदू दुनिया भर में जहाँ हिंदू लोग रहते हैं, हिंदू भक्त प्रेमियों, वो सब मनाएंगे मासिक शिवरात्रि। मासिक शिवरात्रि एक दिन है जो हर एक महीना में एक बार आता है और जहाँ पर शिव भगवान और पार्वती का पूजा लोग करते हैं। बहुत से भक्त प्रेमी लोग वो दिन भर भोजन नहीं करते, खाना नहीं खाते हैं, रात्रि में जाकर तब वो लोग कुछ फल वगैरह वगैरह इस्तेमाल करते हैं। तो ध्यान रखना, आज है आज है मासिक शिवरात्रि और आने वाला दिनों में भी महाशिवरात्रि रहेगा।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 0735322747। इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor Aan het Raam Zoet wakalet ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor Aan het Raam Zoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor Aan het Raam Zoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. In het Noord-Limburgse Well worden huizen opgetild om droog te blijven bij maasoverstromingen. Inwoners hebben ervaring met wateroverlast in 1993, 1995 en 2021. Waterschap Limburg verwacht door klimaatverandering vaker hoogwater en verhoogt dijken en creëert ook ruimte voor de rivier. Een oude afgesloten maasarm gaat straks weer stromen als groene rivier voor waterberging en een nieuwe natuur. Sinds 1970 zijn populaties van gewervelde dieren gemiddeld met 73% gekrompen. Dat blijkt uit een rapport van het Wereld Natuurfonds, gebaseerd op 35.000 populaties van ruim 6.000 soorten. De helft van de populaties krimpt, terwijl 43% groeit. Natuurherstel is mogelijk, bewijzen succesverhalen zoals de otter en blauwvintonijn. Het Pentagon gaf het Amerikaanse Centraal Command opdracht de voorbereidingen voor grootschalige gevechtsoperaties tegen Iran af te ronden. President Trump heeft nog geen definitief besluit genomen. Aanvallen kunnen plaatsvinden voor de Amerikaanse tussentijdse verkiezingen en onmogelijk ook voor de Israëlische verkiezingen. De bombardementen zouden zich richten op Iraanse energie, infrastructuur en nucleaire doelen. Volgens CNN krijgen de Venezolaanse ex-president Nicolas Maduro en zijn vrouw nieuwe aanklachten. Meer dan 10 Amerikanen werden onwettig vastgehouden door het Venezolaanse regime, waarvan 2 gemarteld zijn. Het koppel werd in januari opgepakt in Venezuela en naar New York overgebracht, waar ze al terecht staan voor drugshandel. En dan het weer. Vanochtend laten in het uiterste oost en zuidoosten eerst nog even regen zien, voordat deze naar Duitsland vertrekt. Elders vallen buien met af en toe zonneschijn. De noordwestenwind is matig en de temperatuur bereikt rond het middaguur 14 graden. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
6: Dit is Vahon Hindustani Radio.
0: 8:10 bit gaya hai, 3 minuten over 8. Goedemorgen, Nederland. आप सभी को एक शुभ दिन पेश हो फाहुन के फुल टीम के ओर से. हर एक काम जो आपके रेडियो के जरिए कराना है, कॉन्टैक्ट कीजिए हमारे दफ्तर से 0 3 5 2 2 4 0. शुक्रवार है, माफ कीजिए, बृहस्पतिवार है, अक्टूबर के 8 तारीख.

0: beautiful song.
1: So enjoy.
0: Wonderful song from the movie Apekeeper Chaya 1964. Queen of Melody, Lata Mangeshkar ji ke madhura awaaz mein aap sunta hai ati sundar bayan suna, composed by Madan Mohan Alfaze the Raja Mehdi Ali Khan ka. To vaada ke mutabik hamare priye priye shrotaon, kuch gyan ke baatein ho jaye. पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने इंसानियत, मनुष्य, मैन सहित के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूं। यही आशा उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो जरूर हम लोग सीखेंगे, तो जरा गौर फरमाएं। अर्ज किया है, बहुत ही पुराने जमाने का आदमी था श्री मार्कस ऑरेलियस। Hij was een Romeins keizer en leefde van 121 tot 180 na Christus. Marcus Aurelius, ne kaha hai manushya ke bare mein aroki, vergeet niet, het is de geheime kracht diep in ons weggeborgen die onze drijfveren stuurt. Daar komt die overredende stem vandaan. Daar ligt de kern van het leven. Daar zouden we zelfs kunnen zeggen, is de mens zichzelf? Ik hoor Mahagyani Sri Inayat Khan ne bhi kaha hai manushya ke bare mein ki, hij was een India's musicus, schrijver en filosoof. Leefde van 1882 tot 1927. Aur Inayat Khan ne kaha hai manushya ke bare mein ki, de mens die tracht te bewijzen dat zijn geloof beter is dan dat van een ander, verstaat de zin van de godsdienst niet. Agema Kahai Sri Midas Dekker. Hij is een Nederlands bioloog, presentator en schrijver, geboren 1946. Al Midas Dekkers ne kahai manushya ke bare mein ki, een huisdier geeft ieder mens de kans een baasje te worden. Agi me kahai Sri Napoleon Bonaparte. Hij was een Frans staatsman en keizer. Leefde van 1769 tot 1821. Al Napoleon Bonaparte ne kahai manushya ke bare mein ki, er bestaan twee hefbomen om de mens in beweging te brengen. Vrees en eigenbelang. Friedrich Nietzsche. Hij was een Duits dichter en filosoof. Leefde van 1844 tot 1900. Friedrich Nietzsche, nekahage manushya kebare meyaruki. Het slechte is de beste kracht van